দিকি দিকি তোরে বাবা দেখাইছি গোরি গোরি পটিকি দিকি ছোরি করকে জোরা জোরি কর গই হামরে দিল কি চোরি মিলি ছোরি তো মিলি ছোরি তো হুয়া নিহাল ছোরা গঙ্গা কিনারে বালা ও ছোরা গঙ্গা কিনারে বালা